রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। অর্থাৎ আমরা খুব সহজেই কাউকে বিচার করে ফেলি যে সে খারাপ, শুধুমাত্র তার বাহ্যিক আচার আচরণ দেখে, কিন্তু সেই আচরণের পেছনের কারণটা জানতে চেষ্টা করি না। কারণ তা জানতে হলে সেই মানুষটাকে জানতে হবে, তার মনে জায়গা করতে হবে, তবেই তা জানা সম্ভব।

0: প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। আজকের দ্রুতগতির ও প্রযুক্তি নির্ভর জীবনে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক ও আবেগিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ক্রমবর্ধমান কর্মব্যস্ততা, পড়াশোনার চাপ, পারিবারিক দায়িত্ব এবং নানা ধরনের মানসিক উদ্বেগের মাঝে যোগ ও ধ্যান আমাদের জীবনে এনে দিতে পারে প্রশান্তি, একাগ্রতা এবং ইতিবাচকতার এক নতুন দিশা। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষিকা সীমা রায়। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত থেকে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ, মানসিক সুস্থতা এবং মূল্যবোধ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ম্যাডাম, আপনাকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা।
1: ধন্যবাদ।
0: তাহলে চলুন শুরু করা যাক আজকের বিশেষ সাক্ষাৎকার। ম্যাডাম, প্রথমেই আপনার পরিচয়টা বলুন।
1: আমার নাম সীমা রায়, আমি ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে নেভি চিলড্রেন স্কুলে কাজ করছি।
0: আচ্ছা, প্রথম প্রশ্নটা থাকবে, যোগ ও ধ্যান মানসিক ও আবেগিক সুস্থতার জন্য কেন এত গুরুত্বপূর্ণ?
1: দেখুন, আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই পড়াশোনা, কাজ, পারিবারিক দায়িত্ব এবং নানা রকম চিন্তা ও চাপের মধ্যে থাকি।

0: এই পরিস্থিতিতে যোগা ও মেডিটেশন আমাদের মনকে শান্ত রাখতে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যোগা শরীর ও মনের মধ্যে একটা সুন্দর সমন্বয় তৈরি করে, আর মেডিটেশন মনকে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত করতে শেখায়। নিয়মিত চর্চার মাধ্যমে আমরা স্ট্রেস, রাগ, উদ্বেগ এবং হতাশা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি।
1: বর্তমান সময়ে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যোগ ও ধ্যান কতটা প্রয়োজনীয়?
0: এখন স্টুডেন্টসদের উপর পড়াশোনার চাপ, পরীক্ষার উৎকণ্ঠা এবং ডিজিটাল ডিভাইসের প্রভাব অনেক বেড়েছে। যোগা ও মেডিটেশন তাদের মনোযোগ বৃদ্ধি করে, স্মৃতিশক্তি উন্নত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি তাদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং ধৈর্য গড়ে তোলে। তাই স্কুল জীবনের প্রথম দিক থেকেই যোগা ও মেডিটেশনের অভ্যাস গড়ে তোলা খুব উপকারী।
1: আচ্ছা ম্যাডাম, আপনি তো স্কুলে নিয়মিত যোগা বা ধ্যান এসব করান, তো ধ্যান কিভাবে স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে বলে আপনি মনে করেন?
0: আমার মনে হয় মেডিটেশন করার সময় আমরা কিছুক্ষণের জন্য সব চিন্তা থেকে মনকে দূরে রেখে শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেই। এর ফলে মনের অস্থিরতা কমে এবং এক ধরনের শান্তি ফিল হয়। নিয়মিত মেডিটেশন করলে স্ট্রেসের প্রভাব কমে, মন আরও স্থির হয় এবং অ্যাংজাইটি বা উদ্বেগ অনেকটা নিয়ন্ত্রণ থাকে। এর মাধ্যমে মানুষ জীবনের চ্যালেঞ্জগুলোকে আরও শান্তভাবে মোকাবিলা করতে পারে।
1: আচ্ছা ম্যাডাম, যোগ কি শুধু শারীরিক ব্যায়াম নাকি এর আরও কিছু উপকারিতা রয়েছে?
0: না, যোগাকে শুধু শারীরিক ব্যায়াম বলে মনে করাটা ঠিক নয়। যোগা হলো একটি সামগ্রিক জীবন দর্শন যা শরীর, মন এবং আত্মার উন্নয়ন করে। এটি শরীরকে সুস্থ রাখার সাথে সাথে মনকে শান্ত রাখে এবং ইতিবাচক চিন্তাধারা গড়ে তোলে। যোগার মাধ্যমে জীবনযাত্রার মানও উন্নত হয় এবং জীবনের প্রতি একটা সুস্থ দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি।
1: হ্যাঁ, এটা আপনি সত্যি ঠিকই বলেছেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়ামের গুরুত্ব কি বলে আপনি মনে করেন?
0: প্রাণায়াম যোগার একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিকভাবে শ্বাস নেওয়া বা ছাড়ার মাধ্যমে শরীরকে অক্সিজেনের পরিমাণ বাড়ে এবং মনের চাপ কমে। এটি মনকে শান্ত রাখে, একাগ্রতা বৃদ্ধি করে এবং শারীরিক ও মানসিক উভয় সুস্থতার উন্নয়ন ঘটায়। বিশেষ করে স্ট্রেসের সময় কিছুক্ষণ প্রাণায়াম করলে তাৎক্ষণিকভাবে উপকার পাওয়া যায়। দেখুন, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। দের আর এইট এলিমেন্টস অফ যোগা, লাইক ইয়ামা, নিয়ামা, আসনা, প্রাণায়ামা, প্রাতিহারা, ধারণা, ধ্যানা, সমাধি। তো তার মধ্যে প্রাণায়াম একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ।
1: আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি যেহেতু স্কুলে কর্মরত তাই জিজ্ঞাসা করতে চাই, পরীক্ষার আগে বা গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে ধ্যান কিভাবে সাহায্য করতে পারে?
0: আচ্ছা দেখুন, পরীক্ষার আগে অনেক সময় ছাত্রছাত্রীরা খুব টেনশনে থাকে বা ভয় অনুভব করে। এই সময় কিছুক্ষণ মেডিটেশন বা ডিপ ব্রিদিং করলে মন শান্ত হয় এবং চিন্তা কমে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এর ফলে মনোযোগ বাড়ে, ভুল করার সম্ভাবনা কমে যায়। তাই পরীক্ষার আগে কয়েক মিনিট মেডিটেশন করা অভ্যাস খুবই উপকারী আমার মনে হয়।
1: আচ্ছা, তো ক্লাসে আপনাদেরও এই ব্যাপারটা হয়?
0: হ্যাঁ, অবশ্যই হয়।
1: যোগ ও ধ্যান কি আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করে বলে আপনি মনে করেন?
0: নিশ্চয়ই, যোগা ও মেডিটেশন আমাদের নিজেদের সামর্থ্য ও দুর্বলতাকে বুঝতে সাহায্য করে। নিয়মিত চর্চা করলে মনের মধ্যে এক ধরনের স্থিরতা আসে এবং নিজের প্রতি বিশ্বাস বেড়ে যায়।
1: অবশ্যই,
0: যখন আমরা মানসিকভাবে শান্ত থাকি তখন জীবনের বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা আরও সহজ হয়ে ওঠে।
1: আচ্ছা ম্যাডাম, পরিবারের সবাই মিলে যোগ করার কি কোনো বিশেষ উপকারিতা আছে?
0: আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। পরিবারের সবাই মিলে যোগা করলে শারীরিক সুস্থতার সাথে সাথে পারিবারিক সম্পর্ক আরও মজবুত হয়। একসাথে সময় কাটানো, একসাথে শেখা এবং স্বাস্থ্যকর এনভায়রনমেন্ট তৈরি হয়।
1: অবশ্যই, নতুনদের জন্য যোগ ও ধ্যান শুরু করার সবচেয়ে ভালো উপায় কি বলে আপনি মনে করেন?
0: দেখুন, সবসময় এটা মনে রাখবেন, নতুনদের উচিত খুব সহজ ব্যায়াম এবং অল্প সময়ের মেডিটেশন দিয়ে শুরু করা। প্রথম থেকেই কঠিন আসন করার চেষ্টা না করাই উচিত। নিয়মিত চর্চা এবং ধৈর্য ধরে চালিয়ে গেলে ধীরে ধীরে যোগা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। সব থেকে বড় কথা হলো নিয়মিত থাকা।
1: অবশ্যই, আমরা মাঝে মাঝে করি আবার ছেড়ে দিই, এটা ভালো না।
0: হ্যাঁ, নিয়মিত থাকলে ওটার ভালো ফল পাওয়া যায়।
1: আচ্ছা, যোগ ও ধ্যান কি ভালো ঘুম হতে সাহায্য করে বলে আপনি মনে করেন?
0: হ্যাঁ, যোগা ও মেডিটেশন

0: ভালো ঘুমের জন্য খুব উপকারী। নিয়মিত যোগা চর্চা করলে শরীরের ক্লান্তি দূর হয় এবং মন শান্ত থাকে। মেডিটেশন মনের অস্থিরতা কমিয়ে ঘুমের গুণগত মান উন্নত করে, ফলে সহজে ঘুম আসে এবং ঘুম ভালো হয়।
1: আচ্ছা আচ্ছা ম্যাডাম, যোগ চর্চা করার সবচেয়ে ভালো সময় কখন?
0: সাধারণত ভোর বা সকালবেলা যোগা চর্চা করার জন্য সবচেয়ে ভালো সময়। এই সময় পরিবেশ শান্ত থাকে এবং মনও সতেজ থাকে। তবে দিনের যে কোনো সময় নিয়মিতভাবে যোগা করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত চর্চা করা, যেটা আমি বলছিলাম।
1: হ্যাঁ অবশ্যই। যোগ কি শারীরিক নমনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করে ম্যাম?
0: হ্যাঁ, যোগার বিভিন্ন আসন শরীরের পেশি ও জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে তুলতে সাহায্য করে। নিয়মিত চর্চা করলে শরীরের জড়তা কমে এবং চলাফেরা মানে ডেইলি লাইফটা ইজি হয়। এতে কি হয়, বডির ব্যালেন্সটা ইম্প্রুভ হয়, বডির ফ্লেক্সিবিলিটি ইম্প্রুভ হয়, বডির স্ট্রেংথ বাড়ে,
1: সবকিছু ভালো পজিটিভ দিক আছে এগুলোর।
0: হ্যাঁ
1: আচ্ছা, যোগের মাধ্যমে কি একাগ্রতা বৃদ্ধি করা সম্ভব বলে আপনি মনে করেন?
0: হ্যাঁ নিশ্চয়ই, যোগা মেডিটেশন আপনার কনসেন্ট্রেশনটা ইম্প্রুভ করবে, এতে পড়াশোনা বা কর্মক্ষেত্রে মনোযোগ বজায় থাকে।
1: অবশ্যই,
0: বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এটি খুব উপকারী।
1: হ্যাঁ আচ্ছা, যোগ ও ধ্যান কি সব বয়সের মানুষের জন্য উপযোগী?
0: হ্যাঁ, এখনকার যে লাইফস্টাইল, যেমন আপনি দেখছেন সবাই বিজি থাকে এবং খাওয়া দাওয়ার কোনো সময় থাকে না বা মেন্টালি অনেক স্ট্রেস থাকে, তো আমার মনে হয় প্রতিদিন একটু সময় বের করে একটু মেডিটেশন করলে সবার জন্যই এটা উপকারী হবে। তবে কারো যদি কোনো বিশেষ রোগ থাকে তো একবার ডক্টরের থেকে পরামর্শ নিয়েই করা উচিত।
1: আচ্ছা, যোগ আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ইতিবাচক প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? আপনি এখনই বললেন যে আমাদের শরীর সুস্থ বা মন শান্ত করে, এই সম্পর্কে যদি আরো কিছু বক্তব্য আপনার থাকে।
0: হ্যাঁ, এই উপকারগুলো তো আছেই, তার সাথে সাথে বডি ব্যালেন্স বাড়ে, বডি ফ্লেক্সিবিলিটি বাড়ে, মেন্টাল স্ট্রেস কমে, আমাদের পজিটিভ থিঙ্কিং ইম্প্রুভ হয়।
1: বা এটা আপনি সত্যি ঠিকই বলেছেন, হ্যাঁ বিশেষ করে স্টুডেন্টদের জন্য এগুলো বেশি উপকারী।
0: হ্যাঁ, আজকালকার আপনি যখন যেমন দেখেছেন আজকালকার বাচ্চারা পড়াশোনা নিয়ে খুব একটা চাপে থাকে, তো ডেইলি আমার চিন্তাধারা এটা, ডেইলি একবার প্রতিদিন নিয়মিত যোগা করলে বা মেডিটেশন করলে তাদের স্ট্রেসটা একটু কমবে।
1: অবশ্যই, ধ্যান করার সময় মন অন্যদিকে চলে গেলে কি করা উচিত?
0: ধ্যানের সময় মন অন্যদিকে চলে যাওয়া খুব স্বাভাবিক, এমন হলে নিজেকে দোষ না দিয়ে আবার শান্তভাবে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ ফিরিয়ে আনতে হবে। নিয়মিত চর্চার মাধ্যমে মন ধীরে ধীরে আরো স্থির হয়ে উঠবে।
1: হ্যাঁ, ওটা ডেইলি করার ফলেই এই জিনিসটা আসবে।
0: হ্যাঁ, নিয়মিত থাকলেই।
1: হ্যাঁ আচ্ছা, আন্তর্জাতিক যোগ দিবস পালনের মূল উদ্দেশ্য কি?
0: দেখুন, যোগাডে পালন করার মূল উদ্দেশ্য হলো যোগার উপকারিতা সম্পর্কে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো এবং সুস্থ জীবনযাপনের প্রতি উৎসাহিত করা। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে যোগা শুধু একটি ব্যায়াম নয়, বরং একটি সুস্থ ও শান্তিময় জীবনের পথ।
1: হ্যাঁ আচ্ছা ম্যাডাম, সব থেকে শেষ প্রশ্নে আসব, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আপনার বার্তা কি?
0: দেখুন, 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে আমরা পালন করি। এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে সুস্থ জীবনের জন্য শরীর ও মন দুটোরই যত্ন নেওয়া প্রয়োজন। আমি সকলকে এটুকু অনুরোধ করব, প্রতিদিন অন্তত কিছুক্ষণের জন্য যোগা ও মেডিটেশনের জন্য সময় বের করতে। এটি শুধু রোগমুক্ত থাকে নয়, বরং একটা শান্ত, সুখী এবং সার্থক জীবন গড়ে তুলতে সাহায্য করে। চলুন আমরা সবাই যোগাকে জীবনের একটি অংশ করে তুলি এবং সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাই।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মতামত ও তথ্য সমৃদ্ধ আলোচনা নিঃসন্দেহে আমাদের শ্রোতাদের যোগ ও ধ্যান সম্পর্কে নতুন করে ভাবতে অনুপ্রাণিত করবে। শ্রোতা বন্ধুরা, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আধুনিক যুগে মানসিক ও আবেগিক সুস্থতায় যোগ ও ধ্যানের ভূমিকা বিষয়ক আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষিকা সীমা রায়। তার বক্তব্য থেকে আমরা জানতে পারলাম নিয়মিত যোগ ও ধ্যান কিভাবে আমাদের জীবনে মানসিক প্রশান্তি, একাগ্রতা, আত্মবিশ্বাস ও সুস্থতার পথকে আরও সুদৃঢ় করতে পারে। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
0: ধন্যবাদ।

আজ আমার ছোট্ট ছোট্ট সোনা বন্ধুদের জন্য রয়েছে অনুষ্ঠান কিশলয়। তাহলে চলো ছোট্ট বন্ধুরা, শোনা যাক তোমাদের পছন্দের কিছু গান।

গাল ফুলুনি খুকুমুনি খাইবকুনি রোজ, স্বপ্ন রাতে ঘুমের সাথে ভোর হলে নিখোঁজ, দৌড়ি ছিঁড়ে পরের ভিড়ে সব কেমন সুন্দর।

ছোট্ট বন্ধুরা, আজ এখানেই বিদায় নিয়ে শেষ করব আজকের কিশলাই অনুষ্ঠান। আজ তোমাদের সাথে ছিলাম আমি দেবযানী দিদি। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।